শ্রোতা বন্ধু শুণুচার সুগম সঙ্গীতর বিশেষ কার্যক্রম সুরঞ্জনী কার্যক্রমর শেষ গীতটি শুণতু। গীতটি দ্বৈত কণ্ঠে গাইছেন মনসিনী পট্টনায়ক ও সুশান্ত কুমার পাণী।

টয়লেট এক প্রেম কথা। এই কথাচিত্রর গীতটি শুনন্ত। গীতটি উদ্বৈত কণ্ঠে গাইছেন সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল। গীত রচনা সিদ্ধার্থ সিং। সঙ্গীত বিকি প্রসাদ।

ইয়াদে শুনুন বিজয় মল্লঙ্ক লেখাতু কথাচিত্র আকাশে কি রঙ্গ লাগিলার এই গীতটা। গীতটাকে গাইছেন নিবেদিতা, সঙ্গীত বিকাশ দাস।

ইহাদে শুনুন নিজামক লেখাত কথাচিত্র হিরোর ই গীতটাকে। গীতটাকে গাইছেন সরিন ভট্ট আর পামেলা জেন, সঙ্গীত দীপক কুমার।

আর ইয়ে চেল আইটম কানে পিঁধিছে আর এটা পরে সাপর মেড়ুহার মালা গুরু বুড়া মতে পদ দেলা গদ দেলা যন্ত্র মন্ত্র দিয়ে পিঁধে দেলা এই হাড়র মালা আরে চেলা শুন সাপর যায় তোর গুণ আট নাক সুরচিতি বারো বুড়া তেরো জাতি কালে কলে দুশে নাক রাতি রনা দিনে কণা চাবলে রনা বুধিব না গদ পদ কিছু নেই জনা তোর দিহি পড়ি যা জাম কালা।

আরে ইয়ে চেলা ধর ডমরু মুড় করছে সাপর খেলা, আরে ইয়ে হচ্ছে দুধিয়া না কি হচ্ছে তেঁতলিয়া, আর ইয়ে হচ্ছে কালী না কি হচ্ছে গুখরা, আরে বাহার বাহারে বাহার বাহারে বাহার বাহারে বাহার বাহারে।

0: শ্রোতা বন্ধু, আমি মানে ভালোভাবে জানিছে জল হি জীবন। বুন্দায় জলর আবশ্যকতা কেতে তাহা উপলব্ধি করেছে। উভয় উদ্ভিদ ও প্রাণী জগত পাই জলর ঢের আবশ্যকতা রয়েছে। কহিবাকু গলে জল বিনা পৃথিবী তথা মানব জগত তিষ্ঠিবা অসম্ভব। এই জলর মহিমাকু বুঝি আম কেন্দ্র সরকার বিশুদ্ধ পানীয় জল যোগান ব্যবস্থা করেছন্তি। এই যেমিতি জল জীবন মিশন, হর ঘর জল বা প্রতি ঘরকু জল যোগান পরি অনেক কল্যাণকারী যোজনা। গাঁ গাঁরে কিপরি নলরু পানি উপলব্ধ হয়ে পারিব সে দিগরে অনেক পদক্ষেপ নিয়া যাইছি। বিভিন্ন জলবাহিত রোগরু লোকে কিপরি মুক্তি পাই পারিবে সে দিগরে মধ্যে কার্য করা যাইছি। শুদ্ধ পানীয় জল প্রাপ্ত দ্বারা লোকে কিপরি নিরোগ রহিপারিবে সেথিপ্রতি দৃষ্টি দেইছন্তি আম কেন্দ্র সরকার। তেবে শুদ্ধ পানীয় জল পাইবা দিগরে সরকার কি কি পদক্ষেপ নেইছন্তি, জল সংরক্ষণ দিগরে লোকমানকু কিপরি সচেতন করা যাউছি, জল হি জীবনর মন্ত্রকু বুঝি আমি কিপরি জলর সদুপযোগ করিবা, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজির আলোচ্য বিষয় কেন্দ্র সরকারক যোজনা সমস্তক পাই শুদ্ধ পানীয় জল। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ওড়িশার জল মানব ভাবে জনাশুনা সমাজসেবী রঞ্জন পণ্ডা।
1: যেমতি আপনার মানে জানুথিবে সারা পৃথিবীরে কুহন্তু, ভারতরে কুহন্তু, আমার ওড়িশারে বি কুহন্তু, জলক্লিষ্ট যে সমস্যাটা বড়ি বড়ি চালিছে, জলবায়ু পরিবর্তন পাই, বিশ্বর তাপমান বৃদ্ধি পাই হউ বা অন্যান্য লোকাল কারণ পাই হউ, জলক্লিষ্টতা বড়ি চালিছে এবং তা উপরে সরকার মানঙ্কর উদ্যম মধ্যে সেই মাত্রারে বড়ি চালিছে। যেমতি আমার কেন্দ্র সরকারঙ্কর যোজনা আপনি যদি দেখিবে, হর ঘর নল কা জল, সবু ঘরে কেমতি পিইবা পানি পৌঁছিব, স্বচ্ছ পিইবা পানি পৌঁছিব, সেটা নিহাতি ভাবে কহিবি গোটে প্রশংসনীয় যোজনা। সবু রাজ্য সরকার মধ্যে তাঙ্ক নিজ নিজ হিসাবে তাকে সাহায্য করছেন, সপোর্ট করছেন, প্লাস নিজে মধ্যে অনেক ওড়িশার মধ্যে কিছু স্কিম, নূয় স্কিম আছে যেটা কি লোক মানুষ আহরি কেমতি ভালো স্বচ্ছ জল পৌঁছিব সেমানে মধ্যে চলাইছেন। তো সাধারণরে যেমতি জলকৃষ্টতা বড়ুচি সেমতি আপনার উদ্যম মধ্যে বড়ুচি। এইসব প্রশংসনীয়, এইসব আগু বড়া কথা, এতে জনসহযোগ রহবা কথা, কিন্তু গোটে সমস্যা আমি বুঝবা দরকার, তা আগর আমি বুঝবার অতবে আমি কহুছি কি হর ঘর নল কা জল বা সবু ঘরকু পৌঁছিব, স্বচ্ছ জল সরকার পৌঁছাইবে, সেতরে আমার কোন ভাগিদারি রইব, আমি কেমতি সেই স্কিম রে সহায়তা করিবা। সবু প্রথম কথা হল যে স্কিম অলরেডি আমার পাখে পৌঁছিছি, যে সরকারঙ্কর গোটে উদ্দেশ্য অছি কি আম সবু ঘরে পিইবা পানি, ডোমেস্টিক ওয়াটার যেমতি পৌঁছিব, তো সে যে পৌঁছিলা যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করাগলা, সেপাই যে পাইপলাইন বিছা গলা, সেপাই যেটু পানি পম্পিং করি আসিলা, তো দেখিবার অছি সেই সবুর প্রপর সফা সুতরা মেন্টেনেন্স সেসব কেমিতি ঠিক ভাবে হচ্ছে। কাহকি কেবল সরকার যে গোটে স্কিম দিয়েদেলে পয়সা খরচ করিকি সেটা করেদেলে সেটা নুহ, জনভাগিদারি সেটা হওয়া দরকার, আর জনভাগিদারি যদি হয়েছিব তাহলে আমি সমস্তে সেতরে সামিল হওয়া দরকার, আউ তাকু সবুবেলে কেমতি স্বচ্ছ জল আম পাখু আসিব, সেই ইনফ্রাস্ট্রাকচারটা কেমতি ভালো হয়েকি মেনটেন হয়েকি রহিব, সে বিষয়ে আমাকু হি চিন্তা করিবা কথা। যে কমিটি সেতরে তৈরি করা যাচ্ছে, যে লোকাল মেনটেনেন্স পাই যে স্ত্রী লোক মানুষ গাঁ মানকরে এবে প্রশিক্ষণ দিয়া যাচ্ছে, আউ যাহা অন্যান্য হিসাবে মধ্যে অন্যান্য কমিটি মধ্যে সেতরে সামিল হচ্ছন্তি, সেসবুকু সুদৃঢ়ীকরণ করিবা পাই আমি সমস্তঙ্কর গোটে আখি কান খোলা রহিবা কথা, আর সমস্তে সেতরে ভাগিদার হওয়া কথা। দুই নম্বর জিনিস হল যেটা কি ভাবে সবুঠু ইম্পর্টেন্ট জিনিস, সবুঠু গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ওয়াটার সিকিউরিটি, জল যেটি অছি তার উৎস গুড়া কেমিতি সুরক্ষিত হয়েকি রহিব, আউ রিচার্জ হব, তাকে আমি কেমিতি আহরি পুনর্জীবিত করিবা, তাকে কেমিতি রিচার্জ করিবা, সেইটা হচ্ছে গোটে বহুত বড় জিনিস। সরকার তো জল দিয়েদেলে ঘরক পানি আসিযোগ, কিন্তু যে জলর উৎস গুড়াক অছি যেটু পানি আসুছি আমি

বেলার 2 নম্বর মেধা তালিকা বাহারবা। ইতার সহিত 25 তারিখ নু উচ্চ শিক্ষা অনুষ্ঠান মানকে পহেলা বছর পাঠপড়া মূল হেবা বলি উচ্চ শিক্ষা বিভাগ তরফ সূচনা দিয়া যাইছে। আঘর মন্ত্রী আর বিজেডি নেতা সুশান্ত সিংকর 53 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থাতে পরলোক হয়ে যাইছে। সে ভটলি বিধানসভা আসন তিনথর নির্বাচিত হয়েছিলেন। ইতার ছড়া সে শ্রম ও গ্রামীণ বিকাশ মন্ত্রী ভাবে দায়িত্বভীল তুলেইছিলেন। তাঙ্কর পরলোক থি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি শোক প্রকাশ করেছেন। অমর আত্মার সদ্গতি কামনা করবার সহিতে সে পরিবার লোক সমবেদনা জনাইছেন। বাচস্পতি সুরমা পাঢ়ী তাঙ্কর পরলোক থি দুঃখ প্রকাশ করি করি রাজ্যবাসীঙ্কর লাগি এটা গোটে বড় ক্ষতি বলি কহিছেন। বিরোধী দল নেতা নবীন পট্টনায়ক সুশান্ত সিংকর পরলোক থি শ্রদ্ধাঞ্জলি জনাইছেন। বিধানসভা পরিসন্ন আগর মন্ত্রী স্বর্গত সিংকু গার্ড অফ অনর দিয়া যাইছে। সেখানে মন্ত্রী আর বিধায়ক মানে শ্রদ্ধাঞ্জলি জনাইছিলে। আইবাকাল সকাল 9 বাজে গোটে বিরাট শোভাযাত্রা থি তাঙ্কর জন্ম মায়ের বাউসিনমুড়া গাঁকে নিয়া যাই করি তাঙ্কর শেষকৃত্য করা যিবা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর তাকে লাগি করে থিবার পশ্চিমবঙ্গ ওড়িশা সমুদ্র খনিন বনিথিবার লঘুচাপ অবপাত্র রূপ নেইছে। ইটা গভীর অবপাতি বদলিছে। ইতার প্রভাবতি রাইজে বর্ষা লাগি রহিছে। আইবা 24 ঘণ্টা ভিতরে সুন্দরগড় ময়ূরভঞ্জ আর কেন্দুঝর জিলান জবর নু অতি জবর বর্ষা হেবা বলি আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখ্য খবর ফেরখায়। শ্রীক্ষেত্র পুরী না আজ হেউছে নীলাদ্রি বিজে নীতি। রাইজে অবপাত লাগি হেউথিবার বর্ষা স্থিতিকে নেইকরি সমীক্ষা কলে রাজস্ব বিপর্যয় পরিচালনা মন্ত্রী। আউ 2026 শিক্ষাবর্ষ লাগি স্নাতকোত্তর আর বিএড পাঠ্যক্রম থি না লেখা লাগি বাহাল্লা বিজ্ঞপ্তি। আজির আঞ্চলিক খবর ইন শেষ হেলা। জুহার।

0: আকাশবাণী সম্বলপুর ডায়াল নম্বর কৃষি সংসার কার্যক্রমকে আমার সবু শ্রোতা ভাই বহন মানুষ আজ গুরদুটে শুভেচ্ছা শুভকামনা জনাওছে আউ স্বাগত করুছে মুই কল্পনা দাস। ডায়াল নম্বর কৃষি সংসার কার্যক্রম থি আমার সঙ্গে জুড়ি হবার লাগি ডায়াল নম্বর হচ্ছে 0663241240 আউ গোটে নম্বর হচ্ছে 0663241231। আসুন আমার সঙ্গে জুড়ি হবার লাগি এই নম্বর মানে তো দিয়াগলা আমার শ্রোতা ভাই বহন মানে যেন মানে অছন আমাকে ডাইল কলে ন পহেলা শ্রোতা সঙ্গে আমি জুড়ি হেমা। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ আজ্ঞা জোহার হ্যাঁ কেন কহুছন ভাই? বিজেপুর নু ওহো বেলে এছেনকা তো রথযাত্রা যাইছে আর বেশি করে বাহুড়া যাত্রা মুখিয়া যাইছে। দশমী দশমীটা কেনতা পালন কলে?
1: দশমীটা দেখুন আমার তো গাঁরে রথযাত্রা আছে।
0: হ্যাঁ
1: আর রথযাত্রারে তামানে দশমী দিন আমার ছুয়ামান ঘরে ছিয়া আছে এটা তো আমার প্রভু চলি এটা ছুয়ামান ভাত কই করি রছিয়ালে তারপরে ভগবান আশীর্বাদ রহসি তারপরে ছুয়ামান তামানে বল তাকর এটা হেসি। রথযাত্রা টাইমে আমার গাঁরে এটা বৈঠকি কীর্তন হতলা তারপরে দুই দিন হলা আর বহুত এটা জানি যাত্রা ভাল এটা হলা নানি আর ভাল পালন করা হলা
0: জাকজমক থি পালন করলে।
1: হ্যাঁ জাকজমক রে পালন করা হলা পিঠা পনা ঘরে ঘরে সব হয়েছে নানি।
0: এছনি তো বর্ষা হচ্ছে আপনকর আড়ে বর্ষা হচ্ছে কি নাই?
1: হ্যাঁ বর্ষা তো এটা লাগি রয়েছে কাল ঠানো লাগি রয়েছে এটা বর্ষা হচ্ছে এটা।
0: হ্যাঁ হ্যাঁ
1: বর্ষা পাগে তো এটা আমার যে আছে না আবার চাষবাস এবি সব এটা অসুবিধা হচ্ছে নানি।
0: ওহো বেলে এই পাইন কাইন হেলে চাষবাস লাগি তো এছনির পাইনটা টিকে সুবিধা হবা
1: নাতি নাতি নানি।
0: হুম হুম
1: যাতে রুয়া পিহড়া মানে এটা স্টার্টিং হলা মানে আগে যেন মানে এটা ধান বুনে দিলে আর এটা রুয়া মানে আগে যেন মানে করতে পলা পকে করি সেটা আর বি ধান হলান আর বিহড়া বি হয়ে গলান।
0: আপন এছেন কানা করিছন?
1: ধান ধান করা যে আমটা এটা রুয়া রুই আরম্ভ হওয়া তার পলা পকা হয়েছে। হুম হুম
0: ହଉ ବେଲେ ଚାଷ କାମ ଆଗେଇ ଯିବାର ଲାଗି ବୋଲି କରି ସଜବାସ ସବୁ କରି କରି ଆଗକେ ବଢୁଛନ୍ ନେଇ ଗେ
1: ନିହାତି ନାନି। ହଉ ଆମର ମୁଖ୍ୟ ଏଇଟା ଆମର କୋଲିକ ବୃତ୍ତି ହଉଛି ଶାଢୀ ବୁନା କାମ ନାନି। ଶାଢୀ ବୁନା ବନା ବି ସାଙ୍ଗେ ଏଇଟା ଚାଷବାସ ଦୁଇଟା ଚାଲିଛେ ନାନି।
0: ଓହୋ ବେଲେ ବୁନା ବୁନି ବି କରୁଛନ୍ ବହୁତ ବଢିଆ କଥା ଭାଇ ସ୍ୱାଗତ ଯୋଗ୍ୟ। କାଁ କରି ବେଲେ ଆମର ଗୋଟେ କାମ ଖାଲି ଚାଷ କେ ଦେଖିଲେ ନା ହୁଏ ତାର ସାଙ୍ଗେ ଆମେ ଆଉ ଅଲଗା ଅଲଗା ବି କଲେ ଆମର ଆର୍ଥିକ ଦୁଇଟା କେ ଆମେ ମଜବୁତ କରିପାରମା ନେଇ ଗେ
1: ନିହାତି ନାନି। ଆମେ ଯେହେତୁ ବଡ଼ ପରିବାର ନାନି ତିନିଟା ଭାଇ ଆଉ ଚାଷବାସ କେ ସବ ଦେଖା ଦେଖ କରି ଆଡଜଷ୍ଟ କରି ନେସୁ ଆଉ ଏଟା ଛାଡି ବୁଣା ବୁନି କରି କରି ଏଟା ଆନ୍ଦାଇ
0: ପରିପୋଷଣ ଚାଲିଛେ ନା। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଏନ୍ତା ତ ଆମର ଭାଇ ମାନେ ବହେନ ମାନେ ଆମର ସାଙ୍ଗେ ଯୋଡ଼ି ହଉଥିସନ୍। ହ୍ୟାଲୋ ଆଜ୍ଞା ଜୁହାର
2: ରାଜେନ୍ଦ୍ର ଆମେ କହୁଛେ ଖଣ୍ଡ କଲେଜ ଯାଜପୁର ଜିଲ୍ଲା ହଲ ହଁ
0: ଆଉ ବନେ ବନେ ଭାଇ
2: ହଁ ଭଲ ଅଛା ଆମ ଭଲ କେନ୍ତା
0: ବେଲେ ହେଆଡେ ବର୍ଷା ବର୍ଷି କେନ୍ତା ଅଛେନ?
2: ହଁ ବର୍ଷା ତ ହେଉଛି ମାଡେ ଆଚିନି।
0: ଓହୋ ବେଲେ ଏଇଟା ଚାଷ ବାସ ଲାଗି ସବୁ ସଜ ବଜ କଲେ ନ ନେଇ ଗେ?
2: ହଁ ଏଟା ଫୁଲା ରେ ଚାଲି ଯାଇଛନ୍ ଯା ତା ପରେ ଆମଟା ସରି ଯିବା।
0: ଦି ଭାଇ ଖାଲି ଧାନ ଚାଷ କରୁଛନ୍ କି ତାର ବାହାରେ ଆଉ କାଁ କାଁ କରୁଛନ୍? ପନିପରିବା କରୁଛନ୍? ଯେ ପନିପରିବା ଧାନ ଏନ୍ତା ସବୁ ଆହୁରି ବି ତ ଚାଷ କହିଲେ ଆମର ଆହୁରି ବି ଦେଖନ୍ ମାଛ ଚାଷ କେ ବୁଝଉଛେ ଛତି ଚାଷ ଗାଈ ପାଳନ କେ ଛେଲ ମେଢି ଆଉ ଏନ୍ତା କି ମହୁ ଇଥିର ବାହାରେ ଫେର ଫୁଲ ଫଲ ସବୁ କେ ଆମେ ଚାଷ କରି କରିକିନି କେତନି କେତେ ଉନ୍ନତି କରିପାରମା ନେଇ କେ? ଆମର ତ ଅଧିକାରୀ ମାନେ ଗଲେ ଆସନ ଆମକୁ କେତେ କେତେ ଏଇ ବିଷୟ ମାନକେ କହେସନ୍ ପରାମର୍ଶ ଦେସନ୍ ବେଲେ ଆପଣ ମାନେ କରବାର ଲାଗି କେବେ ଚାହିଁଛନ୍? ଓହୋ ମାଚାସ ବି କରୁଛନ୍ ନେଇ କେ? ଆଉ କେନ୍ ପଦ୍ଧତି ନ କରୁଛନ୍? ରାସାୟନିକ ପଦ୍ଧତି ନ ସବୁ ଚାଷବାସ କରୁଛନ୍ କି ଜୈବିକ ଆଡ଼କେ ମହାଲେ ନ? ରାସାୟନିକ ଥି জৈবিক কার্ড কে টিকে যাউন কা করি বেলে দেখুছন রাসায়নিক লাগি বলি জলদি হয়ে যায়সি কেন চাষটা আঁকে দেখা যায়সি কিন্তু দেহের লাগি পরিবেশ লাগি মাটির গুণ পলৌছে ইসবু মানে তার নুকসান রবি দিকটাকে দেখমানি বেলে আমি চাষি ভাই বহন মানে সবুবেলে টিকে জৈবিক আড়কে বেশি মুহন হো ভাই বহুত বহুত ধন্যবাদ বঢ়িয়া লাগলা কথা হি করি নমস্কার হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ কে কহুছন ভাই কেন কহুছন
1: নমস্কার দিদি মু করুণাকর সেঠি রসম জগৎসিংপুর কহুছিলি
0: জগৎসিংপুর রু
1: আজ্ঞা দিদি
0: কানা চাষ করুছন ভাই
1: মাল্টিপুল বিজনেস করে মু চাষ কইলে তো মু ধান চাষ করে আর মোর প্রফেশনাল বিজনেস হলা মু চুঙ্গুড়ি চাষ করে আর বাড়িরে মধ্যে পনিপরিবা চাষ মধ্যে করে
0: কেতনি কেতে বড়িয়া চিংড়ি চাষ করুছন কেতে কর কানা এই জন বন্ধ বুন্দি কানা জন করিছন
1: কোন কইলে দিদি
0: বন্ধ কেতে একর খুলেইছন চিংড়ি চাষ লাগি
1: চিংড়ি চাষটা মু পাখাপাখি তো 4 একর জায়গা মু চিংড়ি চাষ করুছি
0: বড়িয়া বড়িয়া বেলে বিক্রি বটা সবু চিংড়ি কেনতা হি করি হউছন কেন কিসমর আউ বিক্রি বটার কেনতা সুবিধা রহিছে
1: না সুবিধা তো অছি চুঙ্গুড়িটা যোটা কি আমি সেটা যোটা কি 3-4 একর জায়গার যে মু চাষটা করছি সেটা 3-4 মাস ভিতরে তাকে ক্যাচ করা যাচ্ছে মানে 90-120 দিন ভিতরে আমি তাকে ক্যাচ করছু এবং যোটা কি 25-30 গ্রাম চুঙ্গুড়ির কেজির ওয়েটটা আসুছি 400-500 টাকা ভিতরে তার আসুছি এবং 3-4 মাস ভিতরে জনে গোটে একর চাষ কলে 2-3 লক্ষ টাকা ইনভেস্ট পাইপারিব তাদের প্রফিট
0: বহুত বঢ়িয়া কথা আপনকু জেন মানে বি আজি শুনুচন আমার ইয়াড়ে বি সবু চিংড়ি চাষ করুন আউ এন্তা উন্নতি করুন লাভবান হউ
1: তারপরে আর গোটে কথা কেন যেহেতু আমার কোস্টাল বেল্ট সমুদ্র উপকূলবর্তী এরিয়া মু আকাশবাণী মানে অল ইন মানে অল ওড়িশার মানে যেতে রেডিও স্টেশন আছে মু প্রায়ত সবু প্রোগ্রাম মু নিয়মিত শুনে তেমন সময়ের অভাব রু মু হয়তো কোনসি প্রোগ্রাম নিয়মিত শুনিপারুনি তথাপি এই কেই দিন হেলা মু আকাশবাণী সম্বলপুর রু নিয়মিত শুনেছি বহুত ভালো লাগুছি বহুত সুন্দর সুন্দর প্রোগ্রাম মধ্যে ভেটি দৌছন্তি
0: বহুত বহুত ধন্যবাদ ভাই বহুত বহুত ধন্যবাদ আমার আকাশবাণী সম্বলপুর তরফরু আপনকু আউ থরে ধন্যবাদ এমতি শুণু থাউন মতামত দৌ থাউন আমার সঙ্গে যোড়ি হি করি আপনকর মত রখু থাউন ধন্যবাদ নমস্কার হ্যালো নমস্কার কেনতা আছন ভাই আর কাণ কাণ সব করুছন এছনির পাইন পাক তো ঠিক আসিগলান বর্ষা হচ্ছে আমার চাষবাস লাগি বতর করবার লাগি বনে সমিয়া হয়েছে নেই গায়ে ধন্যবাদ ভাই বহুত বহুত ধন্যবাদ নমস্কার হ্যালো হ্যালো হ্যালো আমার এই বর্ষার পাইন পাগ লাগি টিকে বোধে আমার এই যেন ফোন লাগবার থি টিকে অসুবিধা হচ্ছে হ্যালো
3: হ্যালো নানি জুহার
0: জুহার জুহার আও কেনতা আছন বয়ন কোন
3: মই ভালো আছে নানি আম বরগড় কটা পাল
0: না হ্যাঁ জানি হচ্ছে ভয় শুনলে কি আমি জানি পারছো
3: ও নানি তো কথা হচ্ছে তো ভয় শুনলে
0: হ্যাঁ চিনার চিনার যাহা হলে বি ভয় শুনলে জানা পড়ি যায় সিনে যায় আউ বনে অছন তো
3: হ্যাঁ বনে অছে নানি সব ভাল অছে বর্ষা তো বহুত হউছে
0: হ্যাঁ বর্ষা লাগি রইছে এছনি সব আড়ে
3: লাগি রইছে
0: হ্যাঁ বেলে বর্ষা ন ই জেন কানা কানা এছন করুছন
3: বর্ষা ন তো কিছি নাই
0: নাই নাই চাষ বাস কানা কানা এছন করুছন
3: চাষ বাস বেলে কিছি নাই নানি খালি ধান চাষ তাই আমি পনি পরিবার তো নাই করবা সত কহলে বা
0: খালি ধান চাষ করুছন নি গে
3: ধান চাষ
0: এসি আর ধান ধান করি করি আকে যেটা আউ বি অলগা অলগা চাষ মানে কলে দেখুন কেতে রকমর চাষ মানে এলান যেমতি কলে আমি টিকে সহজ উপায় ন আমি 2 পয়সা আহি বি উন্নতি করি পারতা আমকু দেখি করি আমার গান বি অলগা মানে গলে করি পারতে নেই গে
3: সেটা সদাই জানি যে তো ভাই মানে ঘরে নাই রহন সত কথা কইলে নানি বাহারে রহুছন কাম করছন আমার জমি বি আমি
0: जेनटा भी हेले तो चास काम आगे छन हो धन्यवाद
3: चास काम चास काम कोसा आउ सब चास चली
0: छे चास काम ओ एथनी तो आपन मानकर संगे कथा हेली हेले आमे गुटी गीत सुनमा ई गीत के गाई छन पूर्णिमा नंद आ लेखी छन शिवशंकर प्रधान।

শুনতলে সংসদ সমীক্ষা রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লি কেন্দ্র শ্রোতা মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র বর্তমান শুনতু হিন্দি ভক্তি গীত কণ্ঠশিল্পী রাজলক্ষ্মী সঞ্জয় গীত রচনা সুরেশ তিওয়ারী ইয়শ সঙ্গীত শৈলেশ দানী